পরপুস্তক শুনিয়া বাদু শিল পূজ সবক সমাধু মুখ ঘুরবু কুসার ত্রেপাল তে হাল বিচার গরমালা দিল্লি লাটুন তৈ ধোতি বস্ত্র পাঠ।